হতে পারো, কিছু না হওয়া তাপি নাহি কিছু পারা, তোমারা পানিয়ে ইহার যে তেরা পানিয়ে হ্যাপি লেবেল পিতা ঝোবার গধারে যেও খিলা মে তেও রে বারা গে ঝাব তুমি কিনা চলে নাহি কো ভি পাড়া এক বজায় রখে গ্রহ অন্তর এক বড়াই দে চন্দ্র কি কাজ কি কো রাজা ইন মে গই হ্যা ক্যা কুড়া নর কা কম সারি কম জুতা কব জুগানা কব ও সহ কব সোটা কব জোড়া হুকমে মুক্তি হুকমে নর কা কম সারি হুকমে ভগত হুকমে ও সহ হুকমে দানা দুজা নাহি